প্রিয় শ্রোতা, মনোরঞ্জনত এইবার শুনক মহব্বতে সিনেমাখনের পরে মনোহর শেট্টি আর সঙ্গীসলার কণ্ঠত এই গীতটি।

0: সংগীত মানে আমার একো কিন্তু অসুবিধা হওয়া নাছিলে। তাতে আমি যেতিয়া পারফর্ম করেছিল সকলোৱে মানে খুব এনকারেজ করেছিল, সকলোৰে খুব ভাল লাগিছিল। আর আমার হিন্দুস্তানী মিউজিক যেটো হয় এটো মইটো কলোৱে আগতে যে মিউজিক থেরাপি হিসাবে হিন্দুস্তানী ক্লাসিক্যাল মিউজিকটো বহুত ব্যবহার করে আহি আছে আর এটো ক্লিনিক্যালি প্রুফ করাও হয়েছে যে পেশেন্ট সকলে বহুত তারপর নিরাময় পাইছে, মানে হিন্দুস্তানী ক্লাসিক্যাল মিউজিক শুনি হোক বা নিজে প্র্যাকটিস করে হোক, তাতেও কিন্তু মিউজিক হিন্দুস্তানী মিউজিকটো তেনেকেই দেখে তেওঁলোকে মানে এজ এ থেরাপি। তেওঁলোকে মানে ভাষা বুঝি নাপালেও মানে খুব এনজয় করে, আন্তরিকতার আকুয়ালি লৈছে মানে হিন্দুস্তানী মিউজিকটো। আর লগতে আমি সেমি ক্লাসিক্যাল গজল এইবোৰ গাইছিলো, তেওঁলোকে খুব ভাল পায় কিন্তু।
1: নিশ্চয়কৈ আমি অনুষ্ঠান সামৰিব লাগিব, মোৰ হাতত আৰু কেইটামান সময় আছে, মই শেষত আপোনাৰ পৰা কিবা এটা শুনি ল'ব বিচাৰিছো।
0: আচ্ছা,

প্রিয়শ্রোতা, আপনাদের শুনে আছে রামধেনু অনুষ্ঠানটি। আজির অনুষ্ঠানত তরালি শর্মার কেটিমান গীত শুনা হয়েছে। এবার আপনাদের আগবাইছো তরালি শর্মার কণ্ঠর আন এটি গীত।

প্রিয়শ্রোতা, আপনাদের রামধেনু শুনে আছে আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰত। আজি রামধেনু সজাই তোলা হৈছে তৰালী শৰ্মাৰ কণ্ঠৰ কেইটিমান গীতেৰে। শুনো আহক এই গীতটি।